0: আদি এহেম বায়ক এউরেঙ্গে কুত্তকিরাফুয়ে এউরেং হেউ আমলকাই নুবা এহেং কামকা একু ফাওয়ে আল্লাহ এউরেঙ্গে মচ্চ তাওবা লেভুং গ্যাভে গেমবে হাম কশ্বরুং আল্লাহি গিন গিনেম ফাফ ফুসবা রাহিম ওয়ন্ত রসকলাঙ্গে
1: খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান।

0: আল্লাহাম আলুকম কুরা মিহুন্নে, একলাঙ্গে হামদু কুরা মিহুন্নে, রোদ হিফা মিহুন্নে, রুকু আকু সজদ কুরা মিহুন্নে, হেওকান্তকং আমরুকো নুবাকান্ত নহি কুরা মিহুন্নে, আদি আল্লাহ খান্ড আলুবা ফাওয়া ইন্থক রক্ষা তিরওয়া মিহুন্নে, খালেগ ফান মুমিনুনা উফাবেরকম গে খবর দিবাশে।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টজ।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি